0: ইস, লর্ড অ্যান্ড্রু ফ্রেজার আবার বেঁচে গেছে, বাল বাল বাজ গে। পেপারে কি লিখেছে দেখো, খড়গপুর সে নারায়ণগড় জানে বালি রেল লাইন পর বিদ্রোহী দ্বারা ভীষণ ধমাকা, ট্রেন কে ডিব্বে ক্ষতিগ্রস্ত, সরকার কা অন্দেশা হ্যায় কি ইসকে পিছে বিদ্রোহীয় কা হাত হ্যায়, সরকার সখতে মে।
1: কম সে কম ইস ধমাকে সে সরকার কো হামারি তাকত কা তো অন্দাজা হো গয়া।
0: মগর দাদা, ইয়ে লর্ড অ্যান্ড্রু ফ্রেজার ইস বার ফির বজ গয়া হামারে হাতো সে।
2: রেবেলস কা অ্যাক্টিভিটি লাগাতার বাড় রাহা হ্যায়, হমে ইন পর ক্লোজ ওয়াচ রাখনা হোগা। এনি হাউ
3: তব তো ফির ক্রান্তিকারিয়ো কে হৌসলে জবাব দে গয়ে হোঙ্গে, উনহোনে আপনা ইরাদা বদল দিয়া হোগা।
4: আরে বেটা, জিসকে ইরাদে বদল জায়ে ও ক্রান্তিকারী কাহে কা, বলকি ইসকে বাদ তো ক্রান্তিকারিয়ো কা হৌসলা অর অর বড় গয়া। তভি এক ক্রান্তিকারী আয়া জিসকা নাম থা